রহমান রহিজামুল কালাম চু রঙ সেট না মেয়ে জওয়ানি বিচু রাজ বেগম জি পেশ কোরমুত বোঝুন চান সালর পহলগাম পেট পিরজাদা মিরাজুদ্দিন নজমুদ্দিন কসরুদ্দিন জিয়ারত রোড মকাম পেট গুলাম নবী সফিনা বানু ফরহান সরজান গরিক বাগে বজ বুলবুল নাক শ্রীনগর পেট আল ইমাম শাহ আশিক জিলানি শাহ মোহাম্মদ বুরার শাহ তো মোহাম্মদ কফিল শাহ বুঝু পন পসন্দ

ইমেল সম্বন্ধ না পড়া শ্রীনগর পেট লেখনোয়েল কৌশর জান হাজরা বানু নিঘা জান তাহিরা জান আসুতু বোঝুন ইয়াসান কলামে আজিজ হাজনি আবাস ওয়াহিদ জিলানি ইহাই বোধ বোঝন বাপত জাবিকুল বিরু পেঠে ইমেল করান জাভেদ কশ্মীরি তিহিন্দি গারিক বাকি বোঝ পোস্ট কার্ড সুজমুত আমি বোধ বাপত হারন বড়গাম পেঠ মোহাম্মদ শফি মলিক রিয়াজ আহমদ রৌফ সব আমাদ সব বদুল ফাতমা তো আরওয়া জানন বেশি মসি তিহ মমি তে বুঝু পন পসন্দ।